শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। মিতালি চিনারা বন্দনার পরবর্তী শিল্পী, গাইছেন ধ্রুবচরণ সাহুঙ্ক রচনার।

0: পবন সবুর সমাধান করতে হো
1: ওহ মানে কথাটা টিকে ফিটেইকি কহ
0: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান উষার সিলাই মেশিন টুলু উষা কমেন্ট গ্রিপস হন্ডা কোম্পানির পম্প সেট জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট পাওয়ার উইডর ঘাস কটা যন্ত্র পেট্রোল ডিজেল কেরোসিন পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি
1: কেটে মিলুচি হেতে সুবিধা
0: জানি ন কি হো বারিপদার অতি পরিচিত দোকান পরা
2: ঠিকনা হচ্ছে মেসার্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুনিয়া ছক বারিপদা
1: তাহলে যা না কি কৌচ
0: চালো
3: প্রেমর বারতা বহি নেই যা রঙ্গর পণত খলি পরিরাইজর রাণীটিয়ে হই কহিদে প্রেম কাহাণী নীরবি যাউচি পাটি অঠতর লাজরে ছাউঁড়ে আখি এই তো মাত্র প্রীতির আরম্ভ তর দুই আখি সাক্ষী।

যে রঙরে ভরি থাকে ইন্দ্রধনু, যাহা মাখি প্রজাপতি ফুলপরি দিশে, যেউঠারে বিভর ভঁর, তাকু আউ কেতে বা সময় রঙ্গীন হেবারে। রঙ্গরে রঙ্গরে সে যে করে অনুরোধ, ভরি দিয়ে সাথী মোর, তনুরে মনরে রঙ্গর মোর জয়।

0: কিন্তু একান্তরে মানে বা একুটিয়া জায়গায় সেটি কহিবাটা কিছু ভুল কি জনকার ভুলটা যদি দর্শা যায়?
1: না নিশ্চিত ভাবে, কারণ ভুলটা যদি আমি দর্শাই দেবা এবং সেটা হয়তো যেমনি নিম কথা কৌতল তৎক্ষণাৎ তাহা কষ্ট দেই পারে, কিন্তু তার জীবনশৈলী তার আগামী দিনের নিশ্চিত ভাবে ভালো হব।
0: বর্তমান দেখো আমার পরিবার মানকরে বি যদি বড় লোক মানে কহি দউছে আমি সবু সহ্য শক্তি আমার কমি যাইছি আমকু খারাপ লাগুছি, তা মানে কোন আমার যে আগরু কিন্তু আমি দেখেছি ছোট থিলা বেলে আমকু আম বাপা মা মানে দর্শাই দউথিলে আম পিউসা পিউসি মাউসি মৌসা কেতে প্রকার সম্পর্ক যা আসবা এগুলা সব রহুতলা, এবে কোন হইছি মনিষ সেই যে কহুছ যে একান্নবর্তী পরিবার আউ নাহি, সমস্তে ভাবুছন্তি যে মু মোর ছুয়া মোর স্ত্রী বা স্ত্রী ভাবুছি মু মোর ছুয়া মোর স্বামী এই মানকু নেইকি মোর পরিবার, কিন্তু প্রকৃতরে আম ভারতীয় সংস্কৃতিরে আম জাগারে মধ্যে আম ময়ূরভঞ্জ ভলি জাগারে আমি বহুত লোককে এপরি সাই পড়িশারে যে লোকমানে রহন্তি তাঙ্কো সহিত বি আমি সম্পর্ক গুটে রাখি থাও এবং আমি কহু কাহাকু গুটে কাকা কাহাকু গুটে মৌসা কাহাকু গুটে পিউসা আমি ডাকুথুলো এবং স্নেহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থিলা, কিন্তু তা ভিতরে বি আমি যদি কিছু ভুল করুথুলো আমকু কহি দউথুলে দর্শাই দউথুলে যে এইটা ভুল হউছি এইটা ঠিক হউছি, এবং সমাজরে সেতবেলে কোন হউথুলা ঘর মানক কহুথুলে না না সে যেটা কহিলে বাপা মা মানে কহিথুলে সে যেটা দর্শাইছন্তি সেটা ভালো কথা কইছন্তি এবং তোর সেটা ভবিষ্যতরে বহুত কাম দেব তাকু তুমি পরিবর্তন করিবা উচিত, এই সব কথাকু নেইকি বর্তমান দেখো তুমি যদি গাঁ গহলরে বি মু দেখুছি কাহারি যদি ভুল তুমি ছোট পিলা তো অলগা কথা স্কুল যা পিলা তো অলগা কথা কলেজ যা পিলা তো অলগা কথা কাহারি বড় লোকর যদি ভুল বি তুমি কহিদেল বা জনে কহিদেলা তাহলে সে সমস্ত শত্রু হয়ে যাচ্ছি, কিন্তু প্রকৃতরে দেখো তাঠু মিত্র আউ কেহি নাই, জনে ভুলটা যে দর্শাই দেউছি সে প্রকৃতরে তোমার হিতাকাঙ্ক্ষী যে তোমাকে সামনা সামনি তোমার কিছু ভল থাও কি নথাও যদি উচ্চা খালি প্রশংসা কলা তাহলে তাকে চাটুদার বা ভুল কহিলে বি ভুল হব না না কিছু কৌছ, তেমন আমার ময়ূরভঞ্জিয়া যেহেতু আমি গোটে সরল এবং নিষ্কপট জীবন যাপন করুছু বর্তমান মধ্যে সময় অছি অবশ্য বহুত কিছু পরিবর্তন হলানি গুড়ায় এপট সেপট লোক হলেনি এপটু আসিকি সেপটকু সেপটু আসিকি এপটরে বহুত লোক রহিলেনি, কিন্তু আমি যদি নিচ্ছুক সত কথাটা এইটাকে আমি মনে রখাইবা হ্যাঁ যেমনি ভগবান কইছন্তি যেটা অপ্রিয় সত্য কথা সেটা হঠাৎ কহিবানি তাকে বুলাইবা লাগি কহিবা সেটা অলগা কথা, কিন্তু প্রকৃতরে যেটা আমার ভুল সেটা ভুল সামনা সামনি দর্শাইবা কথা আর ঠিক যেটা সেটা বি কহিবা কথা না কিছু কথা,
1: তেণুকরি কথার অছি কথা কহি জানিলে সুন্দর মথা বাঁধি জানিলে সুন্দর,
0: হউ কথাবার্তাকে আগেইবা তবে আস মহাপ্রভু জগন্নাথ স্মরণ করিবা তারপরে কথাবার্তা আগেইবা আউ
1: হউ তাইনা।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলি কার্যক্রম চাষবাস কার্যক্রমটিকে প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনার শুভেন্দু কুমার বেহেরা, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং সত্যানন্দ সেজপড়া। আকাশবাণী বারিপদা আসন্ত শুনিবা অনুরোধে হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। কথাচিত্র আব লট চলে, কণ্ঠশিল্পী আলগা ইয়াগ্নিক। অনুরোধকারী শ্রোতা হলে শ্রুতিলেখা মহান্তি, দীপ্তিরেখা মহান্তি এবং জীবন কৃষ্ণ মহান্তি অনুরোধ করেছেন বারিপদা তুলসী চৌরা অঞ্চলরূপ।

আশিকি টু কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। অনুরোধকারী শ্রোতা হলে চুমকি ঝিলি মিলি কটিবাবু টিকিবাবু সানুবাবু অনুরোধ করেছেন বারিপদা 12 নম্বর ওয়ার্ডরু।

শ্রোতা বন্ধু, এথি সহিত অনুরোধে হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম আজ এতিকি। আসন্তু শুনিবা শ্রোতা বন্ধু মানকর চিঠিপত্র উত্তর কার্যক্রম সমীপেসু। কার্যক্রমটিকে প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনারে নিবেদিতা বারিক এবং বীণাপাণি সিং।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু।
1: নমস্কার শ্রোতা বন্ধু,
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপন মানকর চিঠিপত্র কো নেই কার্যক্রম সমীপেশ। উপস্থাপনারে মো বীণা পাণি সিং আও মো সহিত অছন্তি নিবেদিতা পারি।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আপন মানকো বহুত বহুত স্বাগত আম সমীপেশুর আসরকু।
0: শ্রোতা বন্ধু, আমার এই কার্যক্রমর আরম্ভ আজ চিঠিরে চিঠিরে। আপনক চিঠি পরা আমার প্রেরণা, আমার উৎসাহ।
1: অপা আও সময়?
0: হ্যাঁ নিবেদিতা, সময়। সময় কথা কহিলারু ইচ্ছা হুয়ে, ভারি ইচ্ছা হুয়ে, যদি এই পৃথিবীটা সময়ের হাত ধরন্তা আউ অতীতকু ধীরে ধীরে ফেরি যাআন্তা কেতে ভল হুয়ন্তা। হজিলা পিলাদিন আমার ফেরি আসন্তা, যেউঠি নথান্তা ছন্দ কপট লহুলুহর নই, ভোক শোষ আউ যন্ত্রণা ভরা দুঃখর ছাই। এমিতি হুয়ন্তা কি সূর্য আসন্তা নূয়া সকালকু নেই, আউ কোইলি ঝুলন্তা বসন্ত দোলিরে কুহু কুহু গীত গায়ে, পুনি ধরণী রাণী ধরণী রাণী সজেই হুয়ন্তা নূয়া নূয়া রঙ্গকু নেই। সতরে শ্রোতা বন্ধু, এই পৃথিবীটা যদি সময়ের হাত ধরন্তা আউ অতীতকু ধীরে ধীরে ফেরি যাআন্তা।
1: কেবে নুহে, কেবে নুহে অপা, সময় কেবে ফেরে না, সে পরা আসি পৌঁছি গলানি। চিঠি পড়িবি অপা?
0: পড় পড়।
1: প্রথমে চিঠিটি দেইছন্তি কুলেনার ভবানী, মনীষা, পূজা, মীরা, আকাশ, উদিত, দীনেশ, বিশ্বজিৎ, সিদ্ধেশ্বর, সুধীর, বিকাশ এবং সিপুন, সেমানে সবু লেখিছন্তি সমীপেশু কার্যক্রমর দুই অপাঙ্কু আমার আদর ভরা নমস্কার।
0: আমার মধ্য সাদরে প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি সেমানে লেখিছন্তি, অপা আমি আকাশবাণী বারিপদার পুরুণা শ্রোতা, প্রথমে আমার ধন্যবাদ নেবে আকাশবাণী বারিপদার সমস্ত ভাই ও অপা মানে। রজ পর্বরে আকাশবাণী বারিপদার সতে যেপরি ভাসি আসিলা মাটিমার ভিজা বাসনা, রজ পিঠাপণার মহক, পুনি রজদোলির গীত, হৃদয়কু ছুইগলা সবু কিছি। সতরে অপা, উৎকল মাটির সংস্কৃতি, পরম্পরা, পূজা পর্ব সবু নিয়ারা। তেবে খালি রজ নুহে অপা, অন্য সবু কার্যক্রম মধ্য শুণুছু, ভারি ভালো মধ্য লাগুছি। সেথিপাই আকাশবাণীর সমস্ত কর্মকর্তাঙ্কু

শ্রোতাবন্ধু, আপনার শুনুলে চিঠিপত্র উত্তর কার্যক্রম। কার্যক্রমটিকে প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনা করলে বীণা পাণি সিং এবং নিবেদিতা বারিক। আসন্ত শুনিবা গীত অতীত কার্যক্রমরে মধুমতী কথাচিত্রর গীতটি কণ্ঠদান করছেন লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধু আপনার শুনে পরে পরে কতটি ঝুমর গীত আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে দশটা বাজি তিরিশ মিনিট আসন্তু শুনিবা একক হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমে হিন্দি কথাচিত্র আপ কি কসম রু পরে পরে কতটি গীত